0: প্রযোজনা গোলক বিহারী মহাপাত্র এবং চিরঞ্জীবী রাউতরায়। শ্রোতমানে কার্যক্রম শুণুচ্ছন্তি আকাশবাণী কটক কেন্দ্রর। কার্যক্রম প্রচারিত হেউছি 308.6 মিটর তথা 972 কিলোহার্টজ যোগে। এই প্রসারণ ডিটিএস এবং লাইভ স্ট্রিমিং অ্যাপ যোগে মধ্য প্রচারিত।
1: আকাশবাণী ভবানীপাটনা প্রচার করুছু কতটি ভক্তি গীত। শিল্পী নমিতা অগ্রওয়াল, শিল্পী গাইছন্তি জয়দেবঙ্ক গীতরচনা, সঙ্গীত রাখলচন্দ্র মহান্তি।

0: শ্রোতা বন্ধু, এটি নিয়ে যাবো এক ছোট্ট বিরতি।
1: অদম্য শক্তি এবং শৌর্য কি পহচান হে ভারতীয় সেনা, জল থল গগন কি রক্ষা কা বরদান হে ভারতীয় সেনা, হর সংকট কা সমাধান হে ভারতীয় সেনা, ভারত কা গৌরব হে স্বাভিমান হে ভারতীয় সেনা।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: অদম্য শক্তি এবং শৌর্য কি পহচান হে ভারতীয় সেনা, जल थल गगन की रक्षा का वरदान है भारतीय सेना, हर संकट का समाधान है भारतीय सेना, भारत का गौरव है, स्वाभिमान है भारतीय सेना।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: ପରବର୍ତ୍ତୀ ଗୀତଟିକୁ ଗାଇଛନ୍ତି ରାମଚନ୍ଦ୍ର ମିଶ୍ର। ଗୀତ ରଚନା ବିଶେଶ୍ୱର ମହାନ୍ତି।

0: লাগে খালি খালি আকাশর ছাতি পরে ডেড়া দেবে।
1: কার্যক্রমের শেষে গাইছেন মিতা পরিজা, গীত রচনা বাবাজী চরণ জেনা।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাট সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাট সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাট সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাট সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: ଏଥର ଦ୍ୱୈତ କଣ୍ଠରେ ଗାଇଛନ୍ତି କୁମାର ଭାପି ଓ ତପୁ। ଗୀତ ରଚନା କରିଛନ୍ତି ପ୍ରତିମା ଦାସ।

0: meet Germany's Johann Leonhard Struff. Canada's Felix Oze Aliassime will play Alejandro Davidovich Fokina of Spain in the pre-quarterfinals. In the women's singles, Czech Republic's Karolina Muchova will take on compatriot Barbora Krejcikova. Top-seeded Arina Sabalenka will face Japan's Naomi Osaka. And that is the end of this news bulletin.
1: শ্রোতা বন্ধু শুণু কার্যক্রম সম্পর্ক সূচনা প্রথমে চলিত অধিবেশন সন্ধ্যা ছটা বাজি তিরিশ মিনিটে শুণবে আদিবাসী গীতক্রমে পরজা গীত পরিবেশন করবে ঝিঙ্কু হন্তাল এবং সাথী জেলা হালচাল ক্রমে শুণবে কেন্দ্রাপড়া জেলা সম্পর্ক রাতে সাতটা বাজি পঁচিশ মিনিটে আকাশবাণী কটক কেন্দ্র চাষবাস কার্যক্রম শুণিপারে রাতে সাতটা বাজি তিরিশ মিনিটে চিঠি পাইছু কার্যক্রম রয়েছে রাতে আটটায় কতোটি হিন্দি ভক্তি গীত শুণবে রাতে আটটা বাজি পনেরো মিনিটে আজপাই শিল্পী হলে হরিওম শরণ রাতে আটটা বাজি তিরিশ মিনিটে স্পোর্টস ক্যান রাতে নটা বাজি পনেরো মিনিটে স্পটলাইট রাতে নটা বাজি তিরিশ মিনিটে অখিল ভারতীয় হিন্দি রূপক ও রাতে দশটায় রয়েছে রবিবাসরীয় সঙ্গীত সভা এই সমস্ত কার্যক্রম রিলে করে প্রচার করবু আকাশবাণী দিল্লির শ্রোতাবন্ধু এ চলিত অধিবেশনের আম কেন্দ্র প্রচার হওয়া থাকা কতোটি মুখ্য কার্যক্রম সম্পর্ক সূচনা এথর শুণন্তু আসন্তাকালি আম কেন্দ্রর প্রচার হওয়া থাকা কার্যক্রম সম্পর্ক সূচনা সকাল ছটা বাজি দশ মিনিটে শুণবে ভক্তি গীতর কার্যক্রম বন্দনা শিল্পী মানে হলে বিজয় কুমার পাণিগ্রাহী সস্মিতা রথ সুধাকর পণ্ডা টি নিবেদিতা এবং বাবাজী চরণ জেনা চেতনা চিন্তন প্রচার করবু সকাল ছটা বাজি তিরিশ মিনিটে সকাল ছটা বাজি পঁয়ত্রিশ মিনিটে শ্রীমদ ভাগবত কার্যক্রম স্বচ্ছ জীবন প্রচার করবু সকাল সাতটা বাজি পঁচিশ মিনিটে সকাল সাতটা বাজি তিরিশ মিনিটে শুণবে শ্রীরামচরিত মানস চাষর কথা প্রচার করবু সকাল সাতটা বাজি চাশ মিনিটে সকাল সাতটা বাজি পঁয়চাশ মিনিটে শুণবে পুরাতনী ক্রমে ওড়িশী শিল্পী হলে রঞ্জিতা সেনাপতি শ্রীক্ষেত্র মাধুরী প্রচার করবু আকাশবাণী কটক কেন্দ্রর সকাল আটটা বাজি তিরিশ মিনিটে এই ক্রমে শুণবে পুষ্পলোক সেবা প্রযোজনা প্রদীপ্ত শ্রীচন্দন সহযোগিতা গোলক বিহারী মহাপাত্র ও চিরঞ্জীবী রাউতরায় সকাল আটটা বাজি পঁয়চাশ মিনিটে শুণবে কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জকৃত মহাকাব্য বৈদেশ বিলাস হিন্দি কথাচিত্র গীত প্রচার করবু সকাল নটা বাজি তিরিশ মিনিটে কার্যক্রম খোলা ঝরকা প্রচার করবু পূর্বাহ্ন দশটা বাজি দশ মিনিটে হিন্দি কথাচিত্র গীত প্রচার করবু দিন বারোটায় ও দিন দুইটা বাজি পঁয়চাশ মিনিটে সুগম সঙ্গীত শুণবে দিন বারোটা বাজি তিরিশ মিনিটে শিল্পী মানে হলে সুপ্রভা কুমারী পাঢ়ী গীতা পট্টনায়ক অক্ষয় কুমার মহান্তি মীনা মহাপাত্র ধীরজ মহান্তি সত্যভামা মহাপাত্র এবং গোপালকৃষ্ণ বেহেরা চাষর কথা প্রচার করবু দিন গোটা বাজি দশ মিনিটে দিন গোটা বাজি কোড়ি মিনিটে শুণবে মহিলা মানক কার্যক্রম শক্তিরূপা আসন্তকালি আমার তৃতীয় অধিবেশন অপরাহ্ন পাঁচটায় প্রচার করবু প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ যুববাণী প্রচার করবু অপরাহ্ন পাঁচটা বাজি তিরিশ মিনিটে সন্ধ্যা ছটা বাজি তিরিশ মিনিটে শুণবে সমন্বিত কার্যক্রম যুবা শক্তি ও রাতে সাতটা বাজি পঁচিশ মিনিটে কেউঝর জেলার হালচাল এই কার্যক্রম দ্বারা লিখে প্রচার করবু আকাশবাণী কটক কেন্দ্রর চাষবাস কার্যক্রম প্রচার করবু রাতে সাতটা বাজি তিরিশ মিনিটে রাতে আটটায় শুণবে গীত গজল কার্যক্রম শিল্পী হলে লকি আলী সম্বলপুরী গীত প্রচার করবু আসন্তকালি রাতে আটটা বাজি পনেরো মিনিটে শিল্পী হলে লিপ্সা মহারণা স্পোর্টস ক্যান রাতে আটটা বাজি তিরিশ মিনিটে রাতে নটা বাজি পনেরো মিনিটে স্পটলাইট ও পব্লিক স্পিক রাতে নটা বাজি তিরিশ মিনিটে এই সমস্ত কার্যক্রম রিলে করে প্রচার করবু আকাশবাণী দিল্লির রাতে দশটায় শুণবে নাটক নেত্রমণি রচনা ও প্রযোজনা হিমাংশু ভূষণ সাবত সহায়তা গোপবন্ধু চৌধুরী শ্রীমতী গিরিজা দেবীঙ্ক শাস্ত্রীয় জ্ঞান প্রচার করবু আস

0: ଗତକାଲି ରାତି 10:30 ଶିଳ୍ପୀ ପରିବେଷଣ କରିବେ ରାଗ ଠୁମ୍ରି, ରାଗ ଭୈରବୀ ଓ ରାଗ କଜରୀ। ଶ୍ରୋତାବନ୍ଧୁ, ଏ ଥିଲା ଆସନ୍ତାକାଲି ଆମ କେନ୍ଦ୍ରରୁ ପ୍ରଚାର ହେବାକୁ ଥିବା କେତୋଟି ମୁଖ୍ୟ କାର୍ଯ୍ୟକ୍ରମ ସମ୍ପର୍କରେ ସୂଚନା। ଆପଣ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣୁଛନ୍ତି ଆକାଶବାଣୀ ଭବାନୀପାଟଣା କେନ୍ଦ୍ରରୁ।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

আকাশবাণী ভবানীপাটনা শ্রোতাবন্ধু আমার পরবর্তী কার্যক্রম রিলেকরি পচার করছু। প্রথমে আকাশবাণী কটক কেন্দ্রর ও পরে পরে কার্যক্রম শুণবে আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর। তে প্রথমে কার্যক্রম আকাশবাণী কটক কেন্দ্রর শুণিপারে টিকে পরে।

0: হয় গো গোলাপী নানি, আইলু বল।
1: হয় রে চৈতু ভে,
0: যে নানি মর জুহার খনে ছিন জুহার।
1: ছিনলি রে ভে ছিনলি, সেদিনে তো তোকে ভেটি থিলি, এজ বি ভেটলি। আমি কিড়ে সুন্দরা সুন্দরা কথা মানে বন মহোৎসব উপরে হি থিলম দেখিনু। আমার চাষী ভাই বহন মানে বি সে কথা মানে শুনলে। বন মহোৎসব সপ্তাহ তো নেই সরবার, তা এবে বি চালিছে।
0: যে নানি, এই বন মহোৎসব সপ্তাহ তো চালিছে, আর এন্তা তো আমি সপ্তাহ যাক সবুলে সচেতন করুচু। আমার যেতকি লোক আমাকে শুনুচন সবে সচেতন ফুনি হউচন। মাতর দেখ নানি, ইতার উপরে আমকে নিজে খালি সচেতন হলে নেই কি, আমকে তার লাগি গছ গুটে গুটে লগাবাকে পড়বা।
1: হেটা তো আসল কথা রে ভে, ই সপ্তাহ যেন পালন করুচু, খালি আমি যদি মিটিং কর দেলু কি কেনে কথাবার্তা হেলু, হেটা তো নেই সে না। আমকে সেসবু জানি করি গছ রোপবাকে পড়বা। দেখ আমি তো সবু বছর জুলাই মাসের প্রথম সপ্তাহকে বন মহোৎসব সপ্তাহ হিসাবে পালন করুচু। ইটা সরকার আমার সবকর মনে নে সচেতন করবা লাগি ই সপ্তাহ রাখিছন।
0: নানি দেখ, ই সপ্তাহ তো আমার বন মহোৎসব সপ্তাহ বলি সবু জানুচু।
1: হই
0: খালি সপ্তাহে আমি পালন করলে নেই হি, বরস বরস ই জিনিসকে আমি পালন করবার কথা।
1: হই
0: আমার বাড়ি আরে টিকে জায়গা আছে বইলে হেনে গছ লগাবার কথা, ক্ষেত পড়িয়ানে যদি টিকে জায়গা পতর আছে বলে হেনে দুই চারটা গছ লগাবার কথা।
1: হই হই
0: আর আমি তার ঠিক হিসাবে পাইন পুনা দি করি তাকে বড় করবার কথা।
1: শুননু, আমি যদি সবু বছর জুলাই মাসর আরম্ভে যদি রোপি দিলু গছ মানে, আমার তো সারা ভারত নে মৌসুমি বর্ষা হুথিসি সমিয়ানে।
0: হই হই
1: তো হেতিনে গছ যেন বড়ি যিবা আমকে খুব যতন করবাকে বি নেই পড়ে।
0: হয় নানি, এটা তো বনে কথা কইলু, ই পাইন অভাব নেই হিয়ে বল।
1: হয় রে ভে, খালি গায়ে গরুকে ছনে ছেকা ছুকি করি দিলু বেলে সে গছ তার হিসাবে না সুরক্ষিত করি বড়বা। আরু দেখ, আমার সরকার বি কেতে উৎসাহিত করুচন, নয়া নয়া গছ মনকর চারা বি যোগাউচন ফিরিনে। তো আমি যদি সরকার যোজনা করুচন আমার লাগি, আমকে যদি ফিরিনে যদি গছ মিলুচে বেলে কাঁ যে নেই রূপ মু কনু।
0: হয় নানি দেখ, তুই যেনতা কহিলু হে হিসাবে যদি আমি উদ্যান বিভাগকে জিমা কি বন বিভাগকে জিমা বলে আমাকে গছ ফুনি মিলি পারবা।
1: হয়ে
0: যে নানি, এটা তো গছ মিলবা, মাতর দেখ ই উপরে বলনু, ই আমার বন মহোৎসব উপরে আমার আজ্ঞার গুটে সঙ্গে মুই টিকে কথাবার্তা হচ্ছে। আজ্ঞা টিকে তার উপরে টিকে আমাকে আর টিকে সবু জিনিস বতাবে, সবু জিনিস টিকে কই দেবে, টিকে শুনু।
1: হ্যাঁ চল শুনু।
2: জুলাই মাসর পহেলা সপ্তাহ আমি বন মহোৎসব সপ্তাহ রূপে পালন করুচু। সাক্ষাৎকার নে আজ আমি ভেটিচু আমার কলাহান্ডি বন বিভাগ উত্তর বনখণ্ডর বনপাল করলাপড়া বিভাগর। তো আজ্ঞা হলে সর্বেশ্বর গহিরাজ্ঞা, তাঁকরনু আমি জানমা আমার ই যেন বন মহোৎসব সপ্তাহ উপরে সবু জিনিস আজ্ঞানু জানমা সবু জিনিস বুঝমা সবু জিনিস। তো আজ্ঞা পহেলা আপনকে আমার ই কার্যক্রমকে স্বাগত করুছে। জুহার।
3: নমস্কার আজ্ঞা, সমস্তকে নমস্কার।
2: তো আজ্ঞা পহেলা আমকে টিকে কহবে, আমার ই যেন জুলাই পহেলা সপ্তাহকে আমি বন মহোৎসব সপ্তাহ রূপে যেন পালন করুছু, এটা কাকে করুছু?
3: আজ্ঞা বন মহোৎসব সপ্তাহ হচ্ছে 1950 এম মুন্সি নামক জনে ব্যক্তিবিশেষ সে এইটা বন মহোৎসব পালন করিবার অভিনব প্রয়াস করেছিল। তেণুকরি সমগ্র বিশ্ব আমি সমস্তে জুলাই পহেলা সপ্তাহকে 1-7 পর্যন্ত আমি জাগ্রত করি করি সমস্তকে এই উৎসবটা মহাসমারোহে পালন করে আসছু।
2: এটা তো কহিলে আজ্ঞা আমি কেনতা করি আমার বন মহোৎসব সপ্তাহটা কেবে আরম্ভ হয়েছিল আর আমি কাঁ যে করুছু। মাতর আমার ই যেন বন মহোৎসব সপ্তাহ পালন করা হচ্ছে বন বিভাগ তরফ নু, আমি এটা কাঁ আমার আজিকালির কাঁ দরকার আছে?
3: আপনার নিশ্চিত ভাবে জানুথিবে বর্তমান গ্লোবাল বিশ্ব তাপায়ন চালিছে, যেনটা কি সমগ্র বিশ্ব এতে কবলিত হয়েছে। তো তেণুকরি ইয়াকু প্রতিহত করিবা পাই আমি সমস্তে জনসাধারণকু ছোট ছুয়াঠার আরম্ভ করে স্কুল বিদ্যালয় ছুয়া মানুষ আরম্ভ করে স্কুল কলেজ পড়ুথিবা

0: सुनलु नानी।
1: सुन लीजिए रे भे, बढ़िया भी लगला। मातर को शिल्पी दोदा ना छने कोई दे।
0: शिल्पी दोदा होचो ना मोर केशव चंद्र नायक दोदा आर तांगर दल बोल दोदा माने केड़े सुंदरा घुमरा गीत गुटे आमर जंगल उपरे परिवेशन कोले। तो नानी आमे तो हंता कार्यक्रम के आके बढ़ामा बोलनु।
1: होई होई।
0: आमरी बैठक ने आमे चास बास उपरे भी कथा बार्ता हेसु आर आमर विशेषज्ञ आज्ञा आसी करी सब जिनिस कहसन।
1: हां
0: हंता आमर दोदा गुटे विशेषज्ञ आज्ञार संगे कथा बार्ता होचन। हैं तुई मुई टिके सुनु।
1: हां चल सुनु।
2: आमे तो नानादि प्रकार चास बास सब करूछु। आमर अंचल रे प्राय गुटे नुआ चास काम हा केने करूथिवे केंती तो से चास बाबदे आज आमे इने आलोचना करमा आमर बैठक ने। সেটা হচ্ছে উন্নত প্রণালীরে সয়াবিন চাষ আর ইয়ে বিষয়ে কহবাকাজে বলি করি আমার বৈঠককে জন বিশেষজ্ঞ আজ্ঞা আইসন। আজ্ঞা হলে ডক্টর অংশুমান নায়ক, কনিষ্ঠ বৈজ্ঞানিক, আঞ্চলিক গবেষণা ও প্রযুক্তিবিদ্যা সম্প্রসারণ কেন্দ্র ভবানীপাটনা। আজ্ঞা জুহার।
3: জুহার আজ্ঞা। জুহার
2: আজ্ঞা। নয়া জিনিসটা আজ্ঞা আজ আমি আলোচনা করবো আজ্ঞা সয়াবিন।
3: আজ্ঞা আজ্ঞা
2: তার বিষয়ে এটা কহন আজ্ঞা, এটা বিষয়ে আগে আরম্ভে টিকে কুহতো সয়াবিন কাণা কেমতি করে হচ্ছে এটা।
3: আজ্ঞা আজ্ঞা দেখন্তু আজ্ঞা আমার যেতে আমি যেতে প্রকার চাষ করছু সয়াবিন গোটে এমিতি ফসল যা আমি ডালি হিসাবে ব্যবহার করে পারিবা।
2: আজ্ঞা আজ্ঞা।
3: এবং তেল মধ্যে সেতু আমি বাহার করে পারিবা।
2: হ্যাঁ হ্যাঁ।
3: তো আমার যে সয়াবিন ফসলের সবুঠু গোটে বড় গুণ হচ্ছে সেতু পুষ্টি সারর মাত্রা হচ্ছে সবুঠার অধিকা।
2: আজ্ঞা
3: এবং চার শতকড়া পুষ্টি সার সেতু অছি।
2: আজ্ঞা।
3: এবং তেল মাত্রা হচ্ছে 20%।
2: আজ্ঞা।
3: তেণু আমি আউ অন্য সব যেতে ডালি ব্যবহার করছু সেতু আমার পুষ্টি সারর মাত্রা সব 20-25% মধ্যে। তেণু আমি যদি আকু ডালি হিসাবে ব্যবহার করিবা আমার পূরণ করে পারিব। তাছাড়া আমাকে এটা তেল মধ্যে প্রদান করে পারিব।
2: আজ্ঞা।
3: আমার দেশের পাখাপাখি 11.8 মিলিয়ন হেক্টরের
2: আজ্ঞা
3: আমার সয়াবিন চাষ হচ্ছে।
2: আজ্ঞা।
3: এবং তার সেতু আমি 13.5 মিলিয়ন টন সয়াবিন আমার উৎপাদন হচ্ছে।
2: আজ্ঞা।
3: আউ এই সয়াবিন উৎপাদনের আমার ভারত দেশ হচ্ছে পঞ্চম সমগ্র পৃথিবীতে।
2: আজ্ঞা আজ্ঞা।
3: আমার এই সয়াবিনটা হচ্ছে আর গোটে জিনিস যেটা কি ডালি জাতীয় ফসলর 43% অংশ পূরণ করছি।
2: আজ্ঞা।
3: এবং তেলর যে বাহুছে আমার সমগ্র আমার ফসলর 25% আমার পূরণ হয়ে পড়ছে। তেমন আমার অঞ্চলের যদি আমি কি আমার রাজ্যের
2: আজ্ঞা
3: আমি যদি সয়াবিন চাষ করে পারিবা এহা আমার মানে ডালির আবশ্যকতা পূরণ করিব।
2: আজ্ঞা।
3: এবং আমার তেলর আবশ্যকতা মধ্যে পূরণ করে পারিব।
2: আজ্ঞা।
3: কিন্তু আমাকে সেইপাই কিছু উন্নত প্রণালীরে চাষ পদ্ধতি আপনাইবা উচিত।
2: আজ্ঞা আজ্ঞা আজ্ঞা। এটা বঢ়িয়া লাগুছে আজ্ঞা শুনবাকে যে যেহেতু আমার ডালি কথা বি কহিদেল না আমার কলাহান্ডি অঞ্চলে প্রায় লোক কাঁদুর ডাল বলছেন আজ্ঞা মুগ ডাল বলছেন
3: আজ্ঞা। আজ্ঞা আজ্ঞা।
2: কি মিশি মুসাকরে মুসরিকে চণা টিকে যৌছে।
3: আজ্ঞা আজ্ঞা।
2: আপন সয়াবিন কো ডালি হিসাবে কহিদেলে তো মনকে গোটে আগ্রহ আসছে এটাকে যে মাট কেনতা হইতিবা জলবায়ু কেনতা হইতিবা। আজ্ঞা
3: আজ্ঞা আজ্ঞা। দেখন্তু আমার সয়াবিন চাষ পাই মধ্যম উর্বর কিংবা উর্বর
2: আজ্ঞা
3: জমি এবং দোরসা মাটি হইতিবা আবশ্যক।
2: আজ্ঞা আজ্ঞা।
3: এবং জমিটা নিগিড়া।
2: হ্যাঁ হ্যাঁ।
3: পানি জমি রহুনথিব।
2: আজ্ঞা আজ্ঞা।
3: সেতিরে খালুয়া জমি কিংবা জমি রহুতিবা জমিরে আমি সয়াবিন চাষ করিপারিবা নাহি।
2: আজ্ঞা।
3: এবং এ ফসল যেকোনসি মাটিরে বি হেইপারিব।
2: আজ্ঞা।
3: কিন্তু আমার উপযুক্ত মাটি হচ্ছে উর্বরর উর্বর দোরসা মাটি এবং নিগিড়া মাটি হইতিবা আবশ্যক।
2: আজ্ঞা আজ্ঞা
3: আজ্ঞা।
2: তো আমার এই কলাহান্ডি যে জলবায়ু আছে আজ্ঞা আমার টিকে গরম রহুছে আজ্ঞা বর্ষা টিকে কমি বি আসছে তো এই প্রকার জলবায়ু কেমতি হবে আজ্ঞা সয়াবিনটা।
3: আজ্ঞা বড়িয়া কথাটা পচারিলে। একচুয়ালি সয়াবিন ফসল পাই আমাকে উষ্ম আর আর্দ্র জলবায়ু আবশ্যক
2: আজ্ঞা
3: যেটা কি আমার অঞ্চল হচ্ছে উপযুক্ত। আপনার বর্ষা দিনে দেখুন আমার তাপমাত্রা 30-35 পর্যন্ত বি রহুছে জুন জুলাই
2: আজ্ঞা আজ্ঞা।
3: এবং

শ্রোতা বন্ধু, স্বাগত আপনার আপনার কার্যক্রম সম্পর্কিত সুচিন্তিত মতামত সবুক নেই সাপ্তাহিক কার্যক্রম চিঠি পাইছুকু। আজি পুনি থরে দুই সপ্তাহ পরে